फिल्म साथी का गाना हमने आपको सुनाया अर्जा 2005. Coming up next, sowieso is Horoscope, maar eerst deze prachtige brand new hit single van Himesh, Reshamiya. Hij scoort op het ogenblik met zijn Sharaab.

तालियां आपको सुनाए हैं मेरे भीगी भीगी सी। ये वार उजाला रेडियो, ये है सुन वालों, और उजाला रेडियो के जरिए हम ला रहे हैं आज का हेडलाइंस। आने वाले दिन में द कोमेंट दाग आज से ना, लेकिन ध्यान या बीफे या सुख से, मैं इन वीकेंड मोई वेर ही का एंड दूर मोई वेर। आज के हेडलाइंस में ये लिखा रहेगा, supermarkten merken opvallende stijging in verkoop van barbecueproducten ondanks frisse lente. Maar ja, Adamien Agesotje toch? Schiphol verwacht opnieuw drukke reisweek door vroege zomervakantieboekingen. En jongeren slapen slechter door nachtelijk telefoongebruik, zeggen Nederlandse onderzoekers. Ha, is dat je baat, Hekka? Dat merk ik ook bij mezelf hoor. Streamingdiensten zien enorme stijging van true crime documentaires in Nederland. Japan test nieuwe generatie vliegende taxis in Tokio tijdens drukke stadsproeven. Dus doe je hier Japan mee, Tokio mee, dat doe de keer vliegende taxis. AI-bedrijven investeren miljarden in humanoid robots. Dus robot met investeerkring voor dagelijks gebruik. Toepening hiermee ik wil robot kinlie outdoor kamkeringa. In Dubai opent deze week een volledig AI gestuurd restaurant zonder traditioneel personeel. Oh, ook dat nog. Wereldwijd groeit bezorgdheid over mentale gezondheid onder jongeren door social media druk.

है बिनकोट रावर तोर विवाह होने वाले हैं, तोर शादी होने वाले हैं सुन वालों। तो डीजे आप फरमाइश ऑफ उजाला रेडियो 15 फरमाइश 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus ga jij binnenkort trouwen? Door wie baan honen wel het, door shadi honen wel het. Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.